0: ব্যাংক খাইমত বিলি চি এটিএম মোবাইল দে ইন্টারনেট ব্যাংকিং গোপে বিবরণ আরি খাই বিলে তুই মাধ্যম চারে নিপ্রে সালি জানি রি বিষয়া নিয় কল পরিম সময় নিয় ঠকদিল খামো ব্যাঙ্গর কর্মচারী বীরা নিয় দেপ্রে বিবরণ রি বিষয়া ব্যাংক দি নীল পরিম নিয় তানি সতর্ক তানা ঠিয়া বচেনা সিদ্ধার্থ ব্যাঙ্গর ক্যালে জনহিতরি জারি সন্দেশ
1: সিদ্ধার্থ ব্যাংক সম্বন্ধ সদাই ভারি নাই
2: समानता र महिला अधिकारको लागि बुलन्दित आवाज रेडियो दिदी बहिनी 95.2 मेगाहर्ज।